করে। ভাল নির্দেশনা জানিলো। এতিয়া দুটা গাঁথনি চাওঁ। প্রথমত আরটিএফ ভূমিকা কাম আর আর্মি, ইয়াক সিনেমার দরে ভাবি। যেনে স্বাস্থ্য প্রশিক্ষক হয়ে পাঁচদিনিয়া যোগাসনের পরিকল্পনা এখন করা, আপনি ইয়াক এটা ভূমিকা কাম আর গঠন দিয়েছে।